শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 মে বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ই জে মিয়ং দক্ষিণ কোরিয়া একটি শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। নেতারা সমগ্র ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য মজুদ বৃদ্ধি করাসহ অঞ্চলে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করে নিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। মঙ্গলবার ইর নিজ শহর আন্দংয়ে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসে জাপানে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। অধিবেশনে তাকাইচি বলেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন এক অত্যন্ত কঠিন সময় সম্মুখীন হতে হচ্ছে। প্রেসিডেন্ট ই এবং আমার নেতৃত্বে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান ইতিবাচক গতিশীলতা আরও এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের দেশগুলো যেন কেন্দ্রীয় ভূমিকা পালন করে তা আমাদের নিশ্চিত করতে হবে। পরে দুই নেতা যৌথভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তাকাইচি বলেন, হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করাসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রশমিত করতে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, দুই দেশ অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য ভাগাভাগি করে নেওয়া সহ জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছে। চুক্তির বিস্তারিত বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন বলে তাকাইচি আরও উল্লেখ করেন। এদিকে ই বলেছেন, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য দেশগুলোর মধ্যে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা পুনরায় শুরু করার সম্ভাবনা পুনর্ব্যক্ত করেছেন এবং একই সাথে ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনগুলোতে আলোচনায় তিনি ইরানের জবাবের উপর নজর রাখবেন। ইরান যে কোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় দেশের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, যার ফলে সংঘাত নিরসনের লক্ষ্যে চলমান আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মিনতি করছে। পরে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা খুব দ্রুতই এর অবসান ঘটাব এবং তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, আর আশা করি আমরা খুবই সুন্দর উপায়ে কাজটি সম্পন্ন করব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন আলোচকরা অনেকটা অগ্রগতি অর্জন করেছেন। তিনি উল্লেখ করেন যে কোনো পক্ষই হামলা পুনরায় শুরু করতে আগ্রহী নয়। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যে যুক্তরাষ্ট্র বলছে আলোচনার সুযোগ করে দিতে তারা ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে, কিন্তু ওয়াশিংটন এও বলছে যে তারা যে কোনো মুহূর্তে একটি বড় আকারের হামলা চালাতে প্রস্তুত। এটি একটি হুমকিকে শান্তির সুযোগ বলার সামিল উল্লেখ করে তিনি আরও বলেন যে ইরান ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ এবং যে কোনো সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক একটি ড্রোন হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা যে অগ্রহণযোগ্য তা আবারও ব্যক্ত করেছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কর্তৃপক্ষ রবিবার ঘোষণা করেছে যে দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলার কারণে আগুন লেগে যায়। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রে বিকিরণের মাত্রাকে স্বাভাবিক বলে তিনি বর্ণনা করেন এবং বলেন যে কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিনি সতর্ক করে বলেছেন যে বিদ্যুৎ কেন্দ্রটি চালু ছিল বলে সরাসরি আঘাত হানলে অত্যন্ত উঁচু মাত্রার তেজস্ক্রিয়তা পরিবেশে নির্গত হতে পারত। ইউক্রেন ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দৃষ্টান্ত তুলে ধরে গ্রসি জোর দিয়ে বলেছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সুরক্ষিত।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। সাতটি অগ্রসর দেশের জোট G7 এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা প্যারিসে তাদের দুই দিনের আলোচনা শেষ করেছেন। একটি বিবৃতি তারা গ্রহণ করেছেন, ইরান সংঘাত থেকে উদ্ভূত অর্থনৈতিক ঝুঁকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের বিপদ মোকাবিলায় সহযোগিতার আহ্বান যেখানে জানানো হয়েছে। ইরান পরিস্থিতির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে দেখা দেওয়া ঝুঁকির উপর বিবৃতিতে গুরুত্ব আরোপ করা হয়। বিবৃতিতে একই সাথে ক্লদ মিথোসের মতো নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই মডেল এবং আর্থিক ব্যবস্থার জন্য যেসব বিপদ এগুলো নিয়ে আসছে তারও উল্লেখ করা হয়। G7 বলেছে তথ্য আদান প্রদান জোরদার করে নিতে এবং শ্রেষ্ঠ প্রক্রিয়া চিহ্নিত করতে জোট কাজ করবে। G7 গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর যথেচ্ছ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে, যা তাদের মতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে এবং এক্ষেত্রে দৃশ্যত চীনকে ইঙ্গিত করা হয়েছে। এই গোষ্ঠী সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার লক্ষ্যে জোটের সদস্য এবং সমমানা অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও গভীর ও প্রসারিত করতে চায়। এই পরিকল্পনায় বেসরকারি খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিফিকেশন চার্চ নামে বহুল পরিচিত ধর্মীয় গোষ্ঠীর বিলুপ্তির তত্ত্বাবধায়ক জাপানে সংগঠনের ভুক্তভোগীদের কাছ থেকে ক্ষতিপূরণের আবেদন গ্রহণ শুরু করেছে। মার্চ মাসে টোকিও হাইকোর্ট সংগঠনটিকে দেশে একটি ধর্মীয় কর্পোরেশন হিসেবে বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়। আদালত নিযুক্ত লিকুইডেটর বা বিলুপ্তির তত্ত্বাবধায়ক এখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে। বুধবার থেকে শুরু করে আগামী এক বছর ক্ষতিপূরণের আবেদনপত্র লিকুইডেটর গ্রহণ করবে। বিলুপ্তির তত্ত্বাবধায়ক দল বলছে সংগঠনের অন্তত 40 বিলিয়ন ইয়েন বা প্রায় $250 মিলিয়ন তারা জব্দ করেছে। তারা উল্লেখ করেছে যে সংগঠনের আর্থিক হিসাব সংক্রান্ত লেনদেন স্থগিত করার মধ্যে দিয়ে এটা তারা করে। ক্ষতিপূরণের আবেদনকারীদের মধ্যে গোষ্ঠীর আধ্যাত্মিক পণ্য বিক্রি কার্যকলাপে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং বড় অঙ্কের অনুদান প্রদানকারী ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিলুপ্তি কার্যকর করা দল বলছে গোষ্ঠীর মালিকানাধীন হলেও বর্তমানে অব্যবহৃত স্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আরও অর্থ তারা সংগ্রহ করবে। দলটি উল্লেখ করে যে নির্ধারিত এক বছর সময়সীমার পর ক্ষতিপূরণের কোনো দাবি গ্রহণ করা হবে না। পর্যবেক্ষকরা মনে করছেন ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ পাওয়ার এটাই হবে সম্ভবত শেষ।

0: job.
1: এনএচ কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। তাহলে রেডি হয়ে যান বন্ধুরা, জাপানি ভাষার আরো একটি পাঠ আমরা একসঙ্গে শিখব, তাই হবে অনেক মজা, হবে অনেক ফান।
0: আজ আমাদের ১২তম পাঠ। এই পাঠে এবং পরবর্তী আরেকটি পাঠে আমরা শিখব কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় এবং কোনো কিছু বুঝিয়ে বলা যায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার পাঠে আমাদের মূল চরিত্র ভিয়েতনাম থেকে আসা শিক্ষার্থী তাম, চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে টোকিওর বিখ্যাত পর্যটন এলাকা আসাকুসার একটি দর্শনীয় স্থান সেনসৌজি মন্দিরে। সৌভাগ্যের কবচ বা মাদুলি বিক্রি করে এমন একটি দোকানের দিকে তারা অগ্রসর হচ্ছে।
0: জাপানে ওমামনি নামে পরিচিত কবচ বা মাদুলি বিক্রি হতে দেখা যায়, যেগুলো সৌভাগ্য বয়ে আনে বলে সাধারণভাবে বিশ্বাস করা হয়। তাহলে চলুন শুনি ১২তম পাঠের নাট্যাংশ।
2: それは縁結びのお守りです。800円になります。
3: 縁結び、恋人ができるお守り。
4: じゃあ、これをください。
0: বরাবরের মতোই এবার প্রতিটি বাক্য বুঝে নেওয়ার পালা।
1: তাম একটি ঘন্টাযুক্ত কবচ দেখতে পেয়ে বলল,
4: これ、かわいいお守りですね。
0: কি সুন্দর কবচ, তাই না?
1: মিয়া সম্মতি প্রকাশ করল এভাবে,
0: সত্যি খুব সুন্দর।
1: আরেকটি কবচ দেখেও তাম কৌতূহল প্রকাশ করল,
0: আর এটাও তো দেখছি সুন্দর।
1: দোকানি তখন ব্যাখ্যা করে বললেন,
0: ওটা হচ্ছে এমমুসুবি ধরনের কবচ, ৮০০ ইয়েন পড়বে।
1: দোকানির কথা পুরোপুরি বুঝতে না পেরে তাম বিশেষ ধরনের কবচের নামটি বলার চেষ্টা করল,
0: এনমুসু না কি যেন বলছিলেন।
1: মিয়া তখন তাকে সংশোধন করে দিল,
0: এমমুসুবি ভালো জীবনসঙ্গী পাওয়ার কবচ।
1: তখন সেই কবচ তাম কিনবে বলে দোকানিকে জানালো,
4: যা করেও কুদাসাই,
0: তাহলে এটা আমাকে দিন প্লিজ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে কি সুন্দর সৌভাগ্যের কবচ, তাই না?
4: কাওয়াইই ওমামোরি দেসু নে।
0: এবারে আসুন মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
5: কাওয়াইই,
0: এটি একটি বিশেষণ যার অর্থ সুন্দর, আকর্ষণীয়, মনকাড়া, দেখতে মিষ্টি ইত্যাদি।
5: ওমামোরি
0: কথাটির মানে তো জেনেই গেছেন, কবচ, মাদুলি ইত্যাদি। এরপরে আছে মার্জিত ভঙ্গিতে বাক্য শেষ করার পার্টিকেল
5: দেস,
0: আর সবশেষে আছে
5: নে।
0: এই পার্টিকেল যে কোনো বাক্যের শেষ প্রান্তে জুড়ে দিলে বুঝতে হবে যার সঙ্গে কথা বলা হচ্ছে সেও অনুরূপ মনোভাব বা মতামত পোষণ করে বলে বক্তা আশা করছে। আজকের মূল পয়েন্ট হিসেবে কথা হবে জাপানি ভাষার বিশেষণ নিয়ে। ইতিমধ্যে আমরা
5: কাওয়াইই
0: বিশেষণটির সঙ্গে পরিচিত হয়েছি। ঠিক একইভাবে যেসব বিশেষণ পদে শেষ অক্ষর হিসেবে ই থাকে সেগুলোকে জাপানিতে বলা হয় ই বিশেষণ। এখানে মনে রাখার বিষয় হল কোনো বিশেষ পদকে গুণান্বিত করতে হলে তার আগে সরাসরি ই বিশেষণ বসতে পারে। যেমন ধরুন
5: কাওয়াইই ওমামোরি,
0: এর অর্থ সুন্দর কবচ।
1: কিন্তু খেয়াল করেছেন দিদি, মিয়া কিন্তু জবাবে কোনো বিশেষ পদ ব্যবহার না করেই শুধু বলেছে হন্তো কাওয়াইই, অর্থাৎ সত্যি খুব সুন্দর।
0: তাতে কিন্তু কোনো অসুবিধে নেই হিরোকসান। মনে রাখবেন ই বিশেষণ একাকীও ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন এটা কিউট বা সুন্দর কথাটি জাপানিতে হবে
5: কাওয়াইই,
0: তবে এর সঙ্গে যদি
5: দেসু নে
0: জুড়ে দিয়ে বলেন
5: কাওয়াইই দেসু নে,
0: তাহলে আরও বেশি মার্জিত শোনাবে। খেয়াল করে দেখবেন তাম যখন বলেছে
5: কোরেমোই দেসু নে,
0: মানে এটাও সুন্দর বা ভালো। তখন সেখানে থাকা ই শব্দটিও ছিল আরেকটি ই বিশেষণ।
1: বুঝতে পেরেছেন তো বন্ধুরা? এবারে শুনে শুনে বলুন।
5: কাওয়াই, কাওয়াই দেসু নে, কাওয়াই ও মামোরি দেসু নে।
0: ঠিক আছে, এবার চলুন একটি নমুনা সংলাপে সুভেনির সম্পর্কে কারো অভিমত শুনি।
6: মিতে কোনো টি শার্টস
7: ওমোশিরোই দেসু নে।
0: বাক্যের অর্থগুলো জেনে নেওয়া যাক।
6: মিতে কোনো টি শার্টস,
1: দেখুন এই টি শার্টটা দেখুন।
5: মিতে,
0: এই শব্দটি হচ্ছে দেখা অর্থাৎ
5: মিরু,
0: ক্রিয়াপদের তে রূপ, যা সাধারণত নৈমিত্তিক ভঙ্গিতে অনুরোধ জানাতে বা আদেশ করতে ব্যবহৃত হয়।
5: কোনো
0: মানে হলো এই এবং
5: টি শার্টস
0: হচ্ছে টি শার্ট কথাটির জাপানি উচ্চারণ।
7: ওমোশিরোই দেসু নে,
1: বেশ ইন্টারেস্টিং তো।
0: এখানেও আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ই বিশেষণ, যা নিয়ে এতক্ষণ কথা হলো।
5: ওমোশিরোই
0: বিশেষণটির অর্থ ইন্টারেস্টিং বা মজার।
1: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
5: ওমোশিরোই, ওমোশিরোই দেসু নে।
0: এবার মনের ভাব বা অনুভূতি প্রকাশ অনুশীলন করব আমরা। ধরুন আপনি একটি সুভেনিরের দোকানে গিয়েছেন এবং সেখানে একটা ওয়ালেট আপনার পছন্দ হলো। সেটা দেখতে সুন্দর হলেও আপনি অবাক হয়েছেন এর চড়া দাম শুনে। তাহলে ওটা যে খুব বেশি দামি তা বলার চেষ্টা করুন। দামি কথাটির জাপানি হলো
5: থাকাই, থাকাই।
0: তাহলে এবার বলুন
6: থাকাই দেসু নে।
0: এবারে আজকের বোনাস বাক্য,
4: কোরে ও কুদাসাই
0: মানে হলো এটা দিন প্লিজ, অর্থাৎ আমি এটা কিনতে চাই।
5: কুদাসাই
0: মানে হচ্ছে প্লিজ দিন। কেনাকাটা করার সময় কাঙ্ক্ষিত জিনিসটির দিকে ইশারা করে এ কথাটি বলুন।
1: তাহলে এবার আপনারা বলুন
5: কোরে ও কুদাসাই।
0: শ্রোতা বন্ধু, আজকের পাঠের সংলাপগুলো আরও একবার শুনব আমরা।
4: これ可愛いお守りですね。
3: 本当可愛い。
4: これもいいですね。
2: それは縁結びのお守りです。800円になります。
3: 縁結び恋人ができるお守り。
4: じゃあこれをください。
1: এবারে সময় হলো মিয়ার ট্রাভেল গাইডের। আজকের নাট্যাংশটি সংঘটিত হয়েছে সেনসোজি মন্দিরে, তাই আজ আমরা জাপানের বৌদ্ধ ও শিন্তো মন্দির নিয়ে কথা বলবো।
0: সমগ্র জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ ও শিন্তো মন্দির। শিন্তো মন্দিরে প্রাচীনকাল থেকেই শিন্তো দেবতাদের পুজো করা হয়ে আসছে। অন্যদিকে বৌদ্ধ মন্দিরগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির প্রাণকেন্দ্র।
1: আর এরকম বহু মন্দির জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে, তাই না দিদি?
0: হ্যাঁ, ঠিকই বলেছেন হিরাকসান। এর একটা কারণ হলো যুগ

0: যুগান্তরের নির্মাণ শৈলী, কলাকৌশল আর প্রযুক্তি যা ব্যবহার করে এসব মন্দিরের ভবন, বৌদ্ধ মূর্তি এবং অন্যান্য স্থাপত্য ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর অবশ্যই এসব মন্দিরে থাকা দৃষ্টিনন্দন বাগানও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
1: টোকিওতে সেনসোজি বৌদ্ধ মন্দির, যার কথা আজকের নাট্যাংশে বলা হলো, আর মেইজি জিঙ্গু শিন্তো মন্দির বেশ জনপ্রিয় পর্যটন স্থান।
0: ঠিক বলেছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পর্বটি?
1: জানাবেন আশা করি, আর আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।
2: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
3: This is NHK World Radio Japan, Tokyo.